শ্রোতা বন্ধু, দিন 3:55 শুণবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গর হুগুড়ি জেলার তারকেশ্বরে আয়োজিত এক কার্যক্রমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পিএম কিষান যোজনার 23তম কিস্তি মুক্তি করবে। এই কার্যক্রম আপনার শুনেপারে আকাশবাণী দিল্লির পরে পরে 5:10 শুণবে প্রকৃতি কি বাত আকাশবাণী কে সাথ আকাশবাণী দিল্লির 5:30 শুণবে আকাশবাণী পুরীর কার্যক্রম যুববাণী। এইথরে শুণবে দেবাশিষ পাড়ীঙ্ক সহ এক সাক্ষাৎকার, সুস্থ শরীর ও শান্ত মন পাই আবশ্যক যোগ।

0: শ্রোতা বন্ধু, এইভাবে গোটে সুন্দর ভজন সমারোহ হচ্ছে এই পরিবেশের চালু কথা হওয়া আমার এইটি বসি কিছু যুবপিঢ়ি সহ। আচ্ছা, আপনার আমি ভজন শুনিলু, বহু সুন্দর লাগিলা। এই পরিবেশ তো মানে চমৎকার লাগুচি, পুনি এইভাবে স্থানের এতে মাত্রার সমস্তে একাঠি হয়েছেন, বহু সুন্দর লাগুচি বাতাবরণটি। তা ভিতর কিছু সময় কাড়ি আপনার আমার সহ কথা হওয়া আসলে খুশি লাগুচি। টিকি আপনার পরিচয় দেবে?
1: মু শাশ্বতী দাস।
2: মো না সুব্রকান্ত পাত্র।
0: কুহন্তু, কেমতি লাগুচি এইভাবে জায়গায় এমতি ভজন গাইবা, কেমতি কোন অনুভব হচ্ছে আপনার?
1: মো হিসাবে যেতবে দিন যাকর কাম করি করে আমি সমস্তে বহু মাত্রার হালিয়া হয়ে যাচ্ছে, মেন্টালি ফিজিকালি দিটা আড়ু। সেই টাইমে আমার সমস্ত গোটে রিল্যাক্সেসন দরকার। সেই রিল্যাক্সেসন পাই সমস্তে আগর সন্ধ্যা সময় ভজন গাউলে, কীর্তন করুলে, প্রবচন শুণুলে, মন্দির যাওলে। আমি বি গোটে সেমিতি কাম হি করুছু, কিন্তু যেহেতু আমি টিকি যুবপিঢ়ি, আমি টিকি আমার টচ আমার ওয়ে রে টিকি জিনিসটা করুছু। আমি নরেন্দ্র পোখরী যেটা কি তার ঐতিহ্য।

0: সতুরে তৈরি হইতে রাইট তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: শেষরে পুরাতন রচনার শিল্পী তৃপ্তি দাস।

শ্রোতা বন্ধু, আমি কথা হোলে পাচন প্রক্রিয়া উপরে কিভাবে ভাবে প্রভাব পকাই থাকে খরাদিনে চিকেন এবং মটন খাইবা। খরাদিনে শরীরের পাচন শক্তি প্রাকৃতিক ভাবে টিকি দুর্বল থাকে। এভাবে স্থিতরে অধিক তেল, গরম মশলা ও মশলাযুক্ত মাংস তরকারি খাইবা দ্বারা পেট বাম্ফিবা, এসিডিটি হওয়া, পদ জমি হওয়া এবং গ্যাস সমস্যা দেখা যাই থাকে। মটন পচিবা পাই চিকেন তুলনায় অধিক সময় ও শক্তি নেই থাকে। তেণু গরম দিনে মটন অপেক্ষা চিকেন খাইবা অপেক্ষাকৃত ভালো বলে কুহযায়। পোষণ বিশেষজ্ঞ মত অনুসারে খরাদিনে চিকেন কিংবা অন্ডা খাইবা সম্পূর্ণ অস্বাস্থ্যকর নুহে। এহাকু সীমিত পরিমাণরে এবং সঠিক উপায়ে প্রস্তুত করে খাইলে কোনসি ক্ষতি হেব না, কিন্তু আপনার কিছু সতর্কতা আপনাইবা পড়িব। এবে আসন্তু শুনে নেবা দোস্তি হিন্দি চলচ্চিত্রর গীতটি। কণ্ঠে সাজাইছেন দ্বৈত কণ্ঠশিল্পী অভিজিৎ, অলকা একনিক।

শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছি দুই প্রহরে আমিষ খাইবা কেতে জরুরি সে সম্পর্কে। যদি আপনার দুই প্রহরে আমিষ খাওছেন তবে তা সহিত প্রচুর পরিমাণের সালাড, কাকুড়ি, পিঁয়াজ, দহি কিংবা ঘোল দই নিশ্চয় সামিল করন্তু। এহা শরীরর তাপমাত্রাকু নিয়ন্ত্রণ করিবারে সাহায্য করে। উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য হজম করিবা পাই শরীরে অধিক পানি খরচ হইথায়। তেণু ডিহাইড্রেসনর রক্ষা পাইবা পাই মাংস খাইবার কিছু সময় পূর্বরু বা কিছু সময় পরে পর্যাপ্ত পরিমাণের পানি পিয়ন্তু। এহা দ্বারা আপনার ডিহাইড্রেসন হব না, বদ হজমি হব না, গ্যাস হব না এবং আপনার ইচ্ছা মধ্যে পূরণ হব এবং খরা দিনে আপনার মধ্যে সুস্থ ও নিরাময় জীবনযাপন করে পারে। এবে আসন্তু শুনে নেবা আউ এক হিন্দি চলচ্চিত্রর গীতটি। গীতটি দশ হিন্দি চলচ্চিত্রর গীতটি কণ্ঠে সাজাইছেন কে কে সান।

0: या तू कर खटपट, कर प्यार झटपट, मेरे आजा तू दिक्कत, कटे प्यार का टिकट।
1: শ্রোতা বন্ধু, এটি শেষ করছো কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী।

প্রধানমন্ত্রীজী উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা

0: যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্ট এই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিজন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা

0: বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। ১৯৪৭ সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে ১৯৪৬ সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে ১৯৪৭ সালের ২০ জুন, ঠিক আজ থেকে ৭৯ বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
2: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই ২০ জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
3: और अब बंगाल की सांस्कृतिक विरासत की एक संक्षिप्त झलक। সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

শ্রোতা বন্ধু, আপনার এতবে যে শুনেলে ওয়েস্ট বেঙ্গলর হুগলি ঠে আয়োজিত হওয়া পিএম কিষান কার্যক্রমর ধারাবরণী রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লী কেন্দ্রর। আপন মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্রর, প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

0: বৈধিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-doj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্রর। বর্তমানে আসন্ত শুণবা এক ভক্তিগীত কণ্ঠদান করেছেন শিল্পী সোনু নিগম, গীতিকার মলয় মিশ্র।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

0: শ্রোতা বন্ধু, এইভাবে গোটে সুন্দর ভজন সমারোহ হচ্ছে, এই পরিবেশের চালন্তু কথা হেবা আমার এইটি বসিথিবা কিছু যুবপিঢ়ি সহিত। আচ্ছা, আপনার আমি ভজন শুনিলু, বহু সুন্দর লাগিলা, এই পরিবেশ তো মানে চমৎকার লাগুচি, পুনি এইভাবে স্থানরে এত মাত্রার সমস্ত একাঠি হয়েছেন, বহু সুন্দর লাগুচি বাতাবরণটি, তা ভিতর বি কিছু সময় কাড়ি আপনার আমার সহ কথা হওয়ার আসলে খুশি লাগুচি, টিকি আপনার পরিচয় দেবে।
1: মু শাশ্বতী দাস।
2: মো নাম সুব্রকান্ত পাত্র।
0: কুহন্তু, কেমতি লাগুচি এইভাবে জায়গায় এমতি ভজন গাইবা, কেমতি কোন অনুভব হচ্ছে আপনার?
1: মো হিসাবে যেতবে দিন যাকর কাম করি করে আমি সমস্তে বহু মাত্রায় হালিয়া হয়ে যাচ্ছে, মেন্টালি ফিজিকালি দিটা আড়ু, সেই টাইম্রে আম সমস্ত গোটে রিল্যাক্সেসন দরকার। সেই রিল্যাক্সেসন পাই সমস্তে আগরু সন্ধ্যা সময় ভজন গাউলে, কীর্তন করুলে।